শ্রোতা বন্ধু, এ পর্যন্ত আপনার শুনুলে আমার ভক্তি গীতর কার্যক্রম অর্ঘ্য থাড়ি। আমার পরবর্তী কার্যক্রম অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ৫৩তম অধ্যায়। আসন্ত শুনিবা শ্রীমদ ভাগবতর ৫৩তম অধ্যায়।

0: শ্রোতা বন্ধু শুনছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সেই দিল তাক বর্তমান আপনার মানক পাই আজি দিনর কার্যক্রম সূচনা শুনিপারিবে আমার স্বাস্থ্য কার্যক্রম সকাল 7:10 এতে আজির বিষয় রয়েছে দুগ্ধ এক সম্পূর্ণ খাদ্য আলোচনা করবে ডাক্তার কুমার অরজ্যোতি সকাল 7:25 শুনবে শুভ সকাল কার্যক্রম মর্নিং মেলোডি সকাল 8:30 ডাইলিন লাইভ চিটচ্যাট প্রচার করব সকাল 9:00 এবং সন্ধ্যা 5:02 এতে নির্ধারিত বিষয় ফোন কল মাধ্যমে আপনার নিজের মতামত দিয়ে রেইনবো এসএমএস দিন 10:00 এবং রাতে 10:00 শুনেপারে এতে নিজ পছন্দ গীত শুণবা এসএমএস মাধ্যমে অনুরোধ করে দিন 11:00 রয়েছে কার্যক্রম কলাকার কিছু হিন্দি কথা চিত্র গীত শুনেপারে দিন 11:30 কিছু কথা কিছু গীত কার্যক্রম শুণবে দিন 12:00 দিন 1:10 আজ চর্চার কার্যক্রম শুণবে এতে নির্ধারিত বিষয় নিজের মতামত এসএমএস মাধ্যমে আপনার রক্ষিপারে পুরোনা ওড়িয়া কথা চিত্রর গীত শুণবে দিন 2:45 অপরাহ্ন 3:00 কার্যক্রম মো দেশ সুরিলা আফটরনুন শুণবে অপরাহ্ন 4:00 গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 35তম ভাগ শুণবে সন্ধ্যা 6:10 ভক্তি গীতর কার্যক্রম আরাধনা প্রচার করব সন্ধ্যা 6:30 সন্ধ্যা 7:25 সন্ধ্যা আসর কার্যক্রম রয়েছে আপনার গীতরে মিতরে শুনেপারে রাতে 8:02 রাতে 9:15 প্রচার করব অভুলা স্মৃতি তবে শ্রোতা বন্ধু আজ দিনর কার্যক্রম সূচনা আগক আপনার শুনেপারে আঞ্চলিক সম্বাদ তা পূর্ব কিছু বিজ্ঞাপন বিরতি
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট্রু মধ্যে ডাউনলোড করিপারিবে ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু অধিক সূচনা পাইঁ ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি
2: মোর জনে জিদিয়া পড়োশি আছে পুরা কলোনি সোলার প্যানেল লগাই সারলেনি কিন্তু সে মানিবাকু প্রস্তুত নথিলে সতরে বিজুলি বিল জিরো আসিপারে মু কইলি পুও না হেউছি পিএম সূর্যঘর মুফত বিজুলি যোজনা তাপরে জন জন করে সমস্তঙ্কর বিজুলি বিল জিরো আসিবাকু লাগিলা তাপরে কহিলে এবে লগাইবাকু হি পড়িব পিএম সূর্যঘর মুফত বিজুলি যোজনা।

ও বিকাশমূলক কার্য করা যাইথিবা জানা পড়িছি। আজ আসন্তু শুনিবা কৃষক মানক কল্যাণ নিমন্তে গ্রহণ করা যাইথিবা প্রমুখ পদক্ষেপ বিষয়ে। গত 12 বর্ষে কৃষক মানক কল্যাণ সহ সমানক আয় বৃদ্ধি ক্ষেত্রে নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বাধীন সরকার অনেকগুড়ি গুরুত্বপূর্ণ যোজনা প্রচলন করিছন্তি। দেশে সর্ববৃহৎ সংস্কারমূলক পদক্ষেপ হিসাবে পিএম কিষান যোজনা কার্যকরী হয়েছে। এই যোজনার বর্ষক 6000 টাকা প্রত্যেক হস্তান্তরণ ব্যবস্থায় কৃষকঙ্ক ব্যাঙ্ক খাতা প্রদান করা যাচ্ছে। 9,50,00,000 অধিক পরিবার 4,28,000 কোটি অধিক অর্থরাশি প্রদান করা যাইছি। আকাশবাণী সহ কথাবার্তা বেড়ে অযোধ্যার জন কৃষক কহিছন্তি, কৃষক সম্মান নিধি যোজনা কৃষক মানক লাভদায়ক সাব্যস্ত হয়েছে। পিএম কৃষি সিঞ্চন এবং মৃত্তিকা স্বাস্থ্য কার্ড ভলি যোজনা জলসেচন এবং মৃত্তিকা স্বাস্থ্য ক্ষেত্রে প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে। 2014-15 পরঠার চলিত বর্ষ মার্চ মাস সুদ্ধা 26 কোটি অধিক মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রদান করা যাইছে। ফসল বীমা যোজনার 23 কোটি কৃষক 1,92,000 কোটি টাকার লাভ পাইছন্তি। দশটি রাজ্যের 24টি রাজ্যসভা আসন নিমন্তে আজ নির্বাচন লাগি বিজ্ঞপ্তি প্রকাশ পাইব। 24টি আসন মধ্যে আন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং কর্ণাটকর 4টি লেখায় আসন রয়েছে। রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি লেখায়, ঝাড়খণ্ডর 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামর 1টি লেখায় আসন রয়েছে। পূর্বতন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি দেবেগৌড়া, কেন্দ্রমন্ত্রী তথা বিজেপি নেতা জর্জ কুরিয়ান এবং রবনীশ সিং, রাজ্যসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গে প্রমুখঙ্ চলিত মাসে রাজ্যসভা কার্যকাল শেষ হচ্ছে। এছাড়া মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং ওড়িশার 1টি লেখায় রাজ্যসভা আসন লাগি হওয়ার উপনির্বাচন নিমন্তে আজ মধ্য বিজ্ঞপ্তি প্রকাশ পাইব। মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার এবং তামিলনাড়ুর এআইএডিএমকে সাংসদ সিবি সনমুগম এবং ওড়িশা সাংসদ দেবাশিষ সামন্তরায় সাংসদ পদর ইস্তফা দেওয়ার সেই আসনগুড়িক নিমন্তে উপনির্বাচন অনুষ্ঠিত হব। আজিঠার চলিত মাস 8 তারিখ পর্যন্ত নামাঙ্কনপত্র দাখল লাগি সময় নির্ধারিত করা যাইথিবা বেলে আবশ্যক পড়িলে চলিত মাস 18 তারিখে ভোট গ্রহণ ও সেইদিন ভোট গণনা কার্য অনুষ্ঠিত হব। মহারাষ্ট্রের শাসক মহায়ুতি মেন্ট বিধান পরিষদ নির্বাচন নিমন্তে আসন আবণ্টন প্রক্রিয়া চূড়ান্ত করেছে। বুঝামণা অনুযায়ী 17টি আসন মধ্যে বিজেপি 11টি আসনের লড়িবাক নিষ্পত্তি নিয়ে শিবসেনা 4টি এবং ন্যাশনালিষ্ট কংগ্রেস পার্টি 2টি আসনরে প্রতিদ্বন্দ্বিতা করিব। বিরোধী মহাবিকাশ অগাড়ি পূর্ব আসন বুঝামণা শেষ করেছে। কংগ্রেস 8টি, শিবসেনা ইউবিটি 4টি এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি 3টি আসনরে প্রতিদ্বন্দ্বিতা করিব। পশ্চিমবঙ্গর নবগঠিত সরকার আজ ক্যাবিনেট সম্প্রসারণ করবে। ক্যাবিনেটে 35 জন নূয় মন্ত্রীকে সামিল করা যাবে বলে জানা পড়েছে। লোকভবনের পূর্বাহ্ন 11টায় শপথ গ্রহণ উৎসব অনুষ্ঠিত হব। এই বৃদ্ধি সহ ক্যাবিনেট মন্ত্রী সংখ্যা 41 পৌঁছিব। সুপ্রসিদ্ধ গায়িকা সুমন কল্যাণপুর গতকাল মুম্বাই স্থিত বাসভবনের 99 বর্ষ বয়সের পরলোক ঘটিছে। সে হিন্দি সমেত মরাঠি ও অনেক ভারতীয় ভাষায় কণ্ঠদান করেছেন। 1950-1970 পর্যন্ত ভারতীয় সিনেমায় সুমন কল্যাণপুর তাঁর সুমধুর কণ্ঠে অনেক গায়ন করেছেন। বাংলাদেশ ঢাকার 1937 জানুয়ারি 28 তারিখে জন্মগ্রহণ করেছিবা সুমন কণ্ঠস্বর কতক মাত্রায় লতা মঙ্গেশকর কণ্ঠস্বর পরি অনুভূত হেউথিলা। 1950 মধ্যভাগে সে হিন্দি চলচ্চিত্রে প্রথমে কণ্ঠদান করেছিলেন। পরে সে মহম্মদ রফিঙ্ক সহ অনেক গীত গাইছিলেন। তাঁর প্রসিদ্ধ গীতগুড়িক মধ্যে আজকাল তেরে মেরে প্যার কে চর্চে, না না করকে প্যার তুমি সে কর বৈঠে এবং তুমনে পুকার আর হাম চলে আয় ভলি গীত বেশ লোকপ্রিয়তা অর্জন করেছিল। আইপিএল ক্রিকেটে গতকাল অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টাডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু 5 উইকেটে বিজয়ী হয়েছে। প্রথমে ব্যাটিং করে গুজরাট টাইটন্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেট বিনিময়ে 155 রন স্কোর করেছিল। ওয়াশিংটন সুন্দর 37টি বলে 50 রন স্কোর করেছিলেন। এর জবাবে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু মাত্র 18 ওভারে 161 রন স্কোর করে চ্যাম্পিয়ন হয়েছে। চলিত আইপিএল বৈভব সূর্যবংশীকে সবুঠার মূল্যবান খেলাড়ি ভাবে বিবেচিত করা যাইছে। 776 রন স্কোর করে সে অরেঞ্জ ক্যাপ জিতিছন্তি। হংকংরে চালিথিবা 20 বর্ষর কম এশীয় আথলেটিক্স চম্পিয়নশিপ্রে ভারতর মোগালি ভেঙ্কটরাম 800 মিটর দৌড়ে স্বর্ণ পদক হাসল করেছন্তি। মহিলা 4x400 মিটর দৌড়ে ভারতর ভূমিকা, তাহুরা, সেহনুর এবং নিরু স্বর্ণ পদক পাইছন্তি।
4×100 মিটার দৌড়ে কাজল, ভাবনা আর

প্রত্যেক নূয় সকাল এক নূয় সুযোগ নিয়ে আসে, তাকে হসি হসি স্বাগত করা উচিত। নূয় সকাল, নূয় আশা, নূয় সম্ভাবনা সহ আরম্ভ হচ্ছে আজির এই নূয় মাসর নূয় দিন। গতকালের সব চিন্তা কু পছরে ছাড়ি আসন্তু আজির এই দিনক হস উৎসাহ আও সকারাৎমকতা সহ স্বাগত করিবা। গুড মর্নিং, নমস্কার, বহুত সুন্দর সকালকু স্বাগত করুছি মু আপন মানকু আপনক কোয়াল। শ্রোতাবন্ধু, সকালের আরম্ভ সেতবেলে হুয়ে না যেতবেলে আপনকু পজিটিভ এনার্জি মিলে, তাহলে চালন্তু আজি হেউছি গটে নুয়া মাসর আরম্ভ, গটে নুয়া দিনর আরম্ভ, গটে নুয়া সপ্তাহর আরম্ভ। তেণু গোটে পজিটিভ এনার্জি সহিত কিছু সময় কাটিবা পরস্পর সহিত, আউ আজির এই নুয়া সকালকু আপনক পাইং কিছু একদম তাজাপনরে ভরিবাকু মু চেষ্টা করিবি। কিছু মনোছুয়া গীত আনিছি আপন মানক পাইং, কিছু কথাবার্তা আনিছি, আউ ঢির সারা ভালো পাইবা মো তরফরু মধ্যে আপন মানক পাইং আছি। তেণু হসন্তু, খুশি রুহন্তু, আউ আজির এই সুন্দর দিনটিকে স্বাগত করন্তু গোটে কপ গরমা গরম চায় কপ সহিত। আপনক চা কপ র বাসনা, আউ মো তরফরু এই সুন্দর গীতটির মিঠা মিঠা বাসনা। সতরি মনরে যেতবেলে গোটে নূয় আশা আমি ভরি দিয়ে না, সেই নূয় আশা আমাকে আগকু বড়িবার সাহায্য বি করে, আউ আম দেহরে পক্ষী লগাই দিয়ে, যেমিতি আমি উড়ি বুলন্তি আম স্বপ্নর আকাশরে।

শ্রোতা বন্ধু টিউন করিছন্তি আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তক কোয়াল আপন মানক সাথি রহি আছি আজ রই নুয়া সকলে ওয়ান্স এগেইন আপন মানক ভেরি ভেরি ভেরি গুড মর্নিং মো তরফ রু গটি নুয়া মাস নুয়া সপ্তাহ আউ নুয়া দিন বহুত কিছি পজিটিভ কথা রহিছে আজ রই সকালে তাকু আমুকু বুঝিবাকু পড়িব এবং আজ রই পজিটিভ যে ভাইবস অনা তাকে এনজয় করা পড়বে তাকে স্বাগত করা হব তাহলে যাই আজর এই দিনটি আপনার বহু খাস হয়ে পার সেমিতি তো আজর দিনটি হি বহু খাস কাহি না আমি আজর দিনে পালন করুছে বিশ্ব দুগ্ধ দিবস মানে ওয়ার্ল্ড মিল্ক ডে জাতিসংঘর খাদ্য ও কৃষি সংগঠন এফএও দ্বারা আজর এই দিনটি পালন করা যাচ্ছে শরীরর সুস্থতা ও পোষণের দুগ্ধর কেতে গুরুত্ব রয়েছে সেই কথাকে স্মরণ করা এবং সচেতনতা সৃষ্টি করা আজর এই দিনটি পালন করা যাচ্ছে এই বর্ষর বার্তা রয়েছে মহিলা চাষী সম্মান তাহসহ আজর এই খাস দিনে আমি পালন করুছি গ্লোবাল ডে অফ প্যারেন্টস মানে বিশ্ব মাতা পিতা দিবস সন্তান মানক জীবন গড়ি তোলবার মাতা পিতাঙ্কর অবদানকে সম্মান জনাইবা আজর এই দিনকে পালন করা যাচ্ছে তবে

শ্রোতা বন্ধু, টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটে দিল সি দিল তাক। সো দিল সি দিল তাক রে মু কোয়াল আপন মানক সাথে। আজ রই নয়া সকাল রে আপন মানে খুব এনার্জি সহিত আগক বড়ন্তু। সকাল রে চা তো আপনকু এনার্জি দেই সারিব, কিন্তু সকাল সকাল নেচার সহিত প্রকৃতি সহিত কিছু সময় মধ্যে আপনকু গটে পজিটিভ এনার্জি দব, সেটা তো ঠিক আছে। কিন্তু যেহেতু খরা দিন চালিছি না, আপন নিজকে সুস্থ রাখিবা পাই কিছুটা খাদ্য কিছুটা পনিপরিবা মু কহিবি আপনকর ডায়েট রে নিহাতি আড করন্তু। যেমতি কি লাউ, লাউ গুলুগুলি প্রভাবরু শরীরকু থন্ডা রখিবা লাগি বহুত সাহায্য করিথায়। তো এই টাইম রে লাউ তো আপনকু মার্কেট রে মিলিজিবো, লাউ টিকে নিজ খাদ্য রে আড করন্তু। তা সহিত কখারু মধ্য খাওয়ন্তু, কাইকি না কোহাজে কখারু আম শরীর পাই গোটে থন্ডা পরিবা, এটা আম পেট পাই হালকা আও সহজরে হজম বি হবারে সাহায্য করে। তা সহিত কাকুড়ি বিষয়ে আপন মানে জানিছন্তি, কাকুড়ি প্রচুর পরিমাণরে জলীয় অংশ আম শরীরকু দেইথায়, তেনু কাকুড়িকু এই খরা দিনর সুপার ফুড আমি কহিপারিমা। তা সহিত জহ্নি খাইপারিবে, কাহিঁকি না জহ্নি মধ্য আম শরীরকু থন্ডা রখিবারে সাহায্য করে, হজম হবা বহুত সহজ, জহ্নিরে ফাইবর অংশ অছি, তেনু খরা সময়রে বহুত ভল উপকারিতা মিলিথায়। জহ্নির কলরা খাইবাকু নিহাতি ভাবরে পিতা, কিন্তু শরীর পাই বহুত ভল, আউ শরীরকু ডিটক্স করিবা পাই কি শরীরর যো ভিতরিয়া অংশ অছি না, তাকু থন্ডা রখিবা পাই কি বহুত সাহায্য করিথায় কলরা। আউ সবুঠু বড়িয়া পরিবা যোটা পুরা ফ্রেশ আউ পুরা সিজনাল পরিবা আমি কহিবা, সেটা হেলা পটল। পটল এই টাইম রে যো আসে না, বহুত বাসনা হুয়ে, পটল ভাজি দেলা মানে ঘর দ্বার মহকি যিব। তো পটল প্রচুর পরিমাণে খাঁতু, কাহিঁকি না পটল আম শরীরকু থন্ডা রখিবারে মধ্যে সাহায্য করে। এসবু থিলা কিছু পনিপরিবা, কাহিঁকি না মু জানিছি সকাল সকাল উঠিকি বহুত জন আপন মানক ভিতরু বাহারতিবে পনিপরিবা আনিবা পাই। তো এইসবু পনিপরিবাকু নিজ খাদ্যরে নিহাতি ভাবরে আপন আড করন্তু, আপনকু বহুত বহুত বহুত সুস্থ রহিবারে এইসবু পরিবা সাহায্য করিব। বর্তমান আপনক মনকু সুস্থ করিবা পাই, রিফ্রেশ করিবা পাই আগড়ে লাভলি ট্রাক মু প্লে করছি, এনজয় করন্তু।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো গোটেক দিল সি দিল তাক সো দিল সি দিল তাক রে আপনার কহিয়াল আছে আপনার মানক সাথে সকাল সকাল কিছু সময় প্রকৃতি সহ কটাইলে বহু কিছু তার ফাইদা আমাকে মিলে থাকে কেবে অনুভব করেছেন আপনার যেতবে আপনার বহু চিন্তার থাকে বা মন খারাপ থাকে সেতবে গোটে সুন্দর বগিচা কু যাই টিকি ঘাস উপরে বসি যাতে দেখবে বা আপনার যদি আখপাখে নদী আছে নদী কূলরে টিকি বসি যাতে দেখবে আপনার মনটা কত শান্ত হয়ে যাব বিজ্ঞান বি কহে সাইন্স বি কহে যে প্রকৃতির সংস্পর্শে আসলে আম বডি ভিতরে যে কর্টিসোল স্ট্রেস হরমোন থাকে না সেটা টিকি কমি যাই সেইপা নেচর সহ কিছু সময় বিতাইবা দ্বারা আমি মনর শান্তি মিলে থাকে আখি কু আরাম দেওয়া সহ মনরে সৃজনশীলতা ভরি দিয়ে গছলতার সবুজিমা সেইপাই সকাল সকাল নিজ বাড়ি বগিচার কিছু সময় বিতা পার্ক রে কিছু সময় বিতা।

0: হ্যালো,
1: জয় জগন্নাথ, নমস্কার।
0: নমস্কার, জয় জগন্নাথ, কে কুথলি?
1: ও রেডিও লাভার নারায়ণ প্রধান, দি ব্রহ্মপুর বগুড়া গঞ্জাম।
0: কেমতি আছেন? বহুত দিন পরে কল কলে।
1: বহুত বড়িয়া আছি, খুশি আছি। ইন্ডাস্ট্রি তে আপনা কেন দেখুন?
0: মু বি ঠিক আছি। আচ্ছা, কোন আপনকর অভ্যাস আছে যেটা ছাড়ি পার না দি?
1: মোর ওটা পুরনা অভ্যাস আছে, মিঠা খাইবার। এত মাত্র মিঠা খাউছি মু, বর্তমানে মোর ডায়াবেটিস বড়ি আছে, পাখা পাখি 350 আছে।
0: হে ভগবান!
1: আর গোটে খারাপ অভ্যাস হল, আমার ওষুধ ঠিক টাইম খাই পাওনি। মোর এটা গোটে পুরনো অভ্যাস আছে, মানে মেডিসিন মোর সব অছি পাখে, কিন্তু মোর মনে পড়ে কেতালে কোটা আমার ওষুধ খাইবি।
0: আচ্ছা, ঘরে কে নাহান্তি আপনকু মানে কহিয়া পাই, মন পকাই দেবা পাই, কান পাখরে চিলি চিলি?
1: না, বর্তমান মোর তো মেসেজ মরি আছেন্তি থ্যালাসেমিয়া ডিজিজ রে, আর মোর দীপ মো মতে সিকেল সেল ডায়াবেটিস কোলেস্টেরল।
0: আপনকু নিজে
1: বলে টিকে সতর্ক হয়ে চলিয়া পড়ছি, কিন্তু মেডিসিন ঠিক টাইম মনে পড়ন খাই পে।
0: নাই নাই, আপন গোটে কাম করন্তু, কিছি দিন পর্যন্ত টিকে অ্যালার্ম সেট কর দিয়ন্তু আপনকু মোবাইলে। অ্যালার্মটা বাজিলে আপন জানি পারিবে যে মতে মেডিসিন খাইবার আছে, মনে পড়ি যাব। না হলে বহুত বক্স মিলুছি, মেডিসিন বক্স, যেটা আপনার হাত পাখে রাখবে, আপনার দেখা যাব সকালে কেউ মেডিসিন খাইবার অছি, খরাবেলে কোন খাইবার অছি, রাত্রে কোন খাইবার অছি, সেথিরে সব অলগা অলগা পার্ট রহিছি, সেথিরে আপনার রখিদেবে, আপনার হাত পাখে রাখবে, যেটি ডে টু ডে লাইফ র মানে যেটা বেশি ইউজ করতে যে জিনিস সেইটি রখতে, সেইটি হি রখবে, তাহলে আপনার দেখা যাব আর মনে পড়ব। আপনার যে কহিলে 350 আপনার অছি সুগার, এটা বিলকুল বি ভাল নুহে, সুগারটা বহুত অধিক মাত্রায় বড়ি রহবা বিলকুল বি ভাল নুহে। মেডিসিন নকলে কেমতি সুস্থ রহবে? আপনার নিজের টিকে কেয়ার নিয়ন্তু। কিন্তু মনে পড়ুনি,
1: হাইড্রোক্সিউরিয়া খাউছি সিকেল সেলস পেঙ্গা, মোর মানে ব্লড সবলে কমে যাচ্ছে, তো তেণু খাউছি বলে খাউছি, কিন্তু ঠিক টাইমে খাই পাবনি।
0: আচ্ছা, হো ঠিক আছে, টিকে ট্রাই করন্তু মনে পকেবা পাই, আর সুস্থ রুহন্তু। এতে গুড়ি ডিজিজ আপন কহিলেনি মতে, মানে কষ্ট লাগলানি শুনি কি আপন কেমিতি এতে সারা মানে ডিজিজ আছে, আর সেথিরে বি আপন একুটিয়া রহি কি আপন মনে পকে কি খাই পারনাহান্তি মেডিসিন, এটা ভল ভল কথা নহে বিলকুল বি। মু ভাবুছি, আশা করুছি আপন আপনকর এই অভ্যাস কু বদলে প্রমিস করন্তু, মতে আপন এই অভ্যাস বদলাইবে।
1: নিশ্চয় মু প্রমিস করছি।
0: থ্যাঙ্ক ইউ সো মচ, রহিলি, নমস্কার,
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, আপনার বি কল করন্তু, মো সহিত শেয়ার করন্তু, কোন কেমতি আপনার লাইফে অভ্যাস অছি, কো অভ্যাস অছি যাহা কো আপনা ছাড়িয়া পাই চাহুচন্তি কিন্তু ছাড়ি পার নাহাদি। আউ গোটে কল আছে, কলটি নিয়ে যাওয়া বর্তমান। হ্যালো হ্যালো
2: হ্যালো ম্যাডাম, নমস্কার, মু জগৎসিংপুর ডলি কউছি।
0: আরে ডলি ম্যাডাম, এতে দিন হলা কোয়াড়ে যাইতিলে? সকাল সকাল তো সব কামরে ব্যস্ত ঘরে, আউ কোন করিবে,
2: যেতবেলে আপন রিসিভ করন্তি কর দিয়ে।
0: আচ্ছা,
2: আউ নহলে
0: সেমিতি নাই কি মু রিসিভ করে নি, মু করিয়া পাই কি চাহে, কিন্তু সমস্তঙ্কর কল যদি গোটে টাইম রে আসিবো, কাহার লাগিব কাহার লাগিব নি, মু যেতবেলক কল নউচি সেই টাইম রে যাহার কল আসি যাউচি তার কলটা নেই হি যাউচি, তেন করি আপন ট্রাই করথান তো কেতবেল কিমতি তো কল লাগি হি যিবো। আচ্ছা, কোন আপনকর অভ্যাস আছে যেটা আপন ছাড়ি পারনা দি কইলে?
2: ম্যাডাম, মোর বদ অভ্যাস দড়াই আছি ভারি, মু সবলে সদা খাই, গোটা হেলা চা।
0: চাটা ছাড়ি হবনি ভাই, মু তো ছাড়ি পারনি, আউ ডেলি ভাবিবি কি নাই নাই,
2: ডেলি ভিতরে যদি আমি চাহা টিকে নহেলা, তাহলে যেমতি পৃথিবীটা অন্ধার দিছে।
0: হ্যাঁ, চা লভার্স মানুষ সেমতি লাগে, সেটা মু ফিল করি পারুছি,
2: আর মুন্ডটা পুরা বিন্ধি উঠে যে কাই রে কোন, যেমতি চা টিকে পাটরে বাজে মুন্ড পুরা বিন্ধা কমি যায়। আর
0: হ্যাঁ, এটা তো ঠিক কহিলে আপন, চার অভ্যাসটা ছাড়ি হুয়ে নি, মোর বি ছাড়ি হোনি, বাকি চাটা ভালো তো নুহে আম পাই, বাট ট্রাই করিবা, আউ কোন যেতে কম করি পারিয়া, আউ
2: 10 কাপ রু 9 কাপ, 9 রু 8 কাপ,
0: একদম ঠিক,
2: ট্রাই করিয়া। আউ
0: ঠিক কহিলে, ঠিক কহিলে,
2: অভ্যাস হলা ই যে রেডিওটা।
0: আর রেডিও ছাড়ন্তু নি ভাই, এটা খারাপ অভ্যাস নয়, এটা ভালো অভ্যাস,
2: ভাল অভ্যাস। মু তো যেতবেলে যাই যে গাধৌথায়, কাম করুথায় কি কোণ করুথায়, যদি রেডিওটারে ভাল প্রোগ্রাম দেলা, মু জমা সেইটি বসিথবি শুনুথবি। আউ
0: আচ্ছা, কাম বি বন্ধ হই যায়।
2: হ্যাঁ, সেই যোগুরু মু সদা খাই। আউ
0: ডেরি হই যায় সব না, কিছু কথা নাই, যে যাহা কুহন্তু যেতে শোধন্তু, আপন এই কামটা জমা ছাড়িবেনি তো, এই অভ্যাসটা জমা ছাড়িবেনি, রেডিও শুনিবা অভ্যাস ছাড়িবেনি,
2: রেডিও মোর জীবন, রেডিওটা মু জমা ছাড়ি পারেনি।
0: আউ বহুত বহুত ধন্যবাদ, আপন কল কলে সকালে সকালে বড়িয়া বড়িয়া কথা কইলে, থ্যাঙ্ক ইউ সো মচ, রইলি,
2: আজ্ঞা, নমস্কার।

0: শ্রোতা বন্ধু আপনার বি কল করি পারিবে 0671230315 নম্বরে এবং মো সহিত শেয়ার করি পারিবে কোন আপনকর পুরোনা অভ্যাস আছে যাহাকে আপনি ছাড়ি পারনাতে আগড়ে কল আসছে কলটি নিয়ে যাবা বর্তমান হ্যালো হ্যালো
1: ম্যাডাম নমস্কার
0: নমস্কার কি কইতলে
1: রাজেন্দ্র রমনা কইছন্তি
0: কেনতি আছন্তি
1: আজ্ঞা এই পূজা বাটা কাম সকালে ছাড়িকি বসিলি এই ডলি ম্যাডাম
0: আপনার পূজা পূজি অভ্যাস থাকবে আপনি
1: পূজা তো সবদিন সকালে উঠি সে তো হবো চাকরি নকলে খাইবি বঞ্চবি
0: এবে ভগবান সেবারে লাগিছন্তি
1: মোর পূজা সবদিন কলে খরচা পত্র করবি কেমতি এইটা নুহ কে কেন অভ্যাস যোগ যুক্ত অভ্যাস যোগটা মানুষের নিহতি দরকার কিন্তু কম দরকার অভ্যাস যোগ
0: কম দরকার
1: না যা জ্ঞান বৈরাগ্য মাধ্যমে কিন্তু অনাবশ্যক সস্তা নুহ যা আবশ্যক নুহ এ চা ইয়ে কৌলে অনাবশ্যক সস্তা নুহ অবৈরাগ্য নুহ বৈরাগ্য ভাবনা ভিতরে তা অভ্যাস রহব কিন্তু আমি কোন অভ্যাস করিবা মাধ্যম কবি
0: খাইবা পিবা অভ্যাস থাকে লোকের কিছু না থাকে কাহার বই পড়িবার অভ্যাস থাকে হ্যালো হ্যালো রাজেন্দ্র ননাঙ্কর ফোনটি বোধে কটি যাইছে কিছু কথা নাই নানা তো বড় বড় কথা কহুতিলে বহুত বহুত ধন্যবাদ আপনি কল করিবার শ্রোতা বন্ধু আপনি কল করন্তু আমি কথাবার্তা হবা বর্তমান গোটে লভলি ট্রাক আপনার মানঙ্ক পাই

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তক কোয়াল আপন মানক সাথে আছে ডাইল ইন লাইভ প্রোগ্রাম চলছি আপন মানে কল করিকি নিজর সে পুরুণা অভ্যাস বিষয়ে মো সহ শেয়ার করেছেন দেখিয়া কে আছেন বর্তমান মোর বন্ধু ফোন লাইনে

0: আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তক কোয়াল আপনার সাথে আছে ডাইল ইন লাইভ প্রোগ্রাম চলছে আপনার কল করিকি নিজের সেই পুরোনা অভ্যাস বিষয়ে মো সহ শেয়ার করছেন দেখবা কি আছেন বর্তমান মোর বন্ধু ফোন লাইনে হ্যালো
1: নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার কি কহুলে
1: মু কহুলি রাজেশ নায়ক ফ্রম চর্তিকা বাজার জগৎসিংহপুর
0: আচ্ছা কোন অভ্যাস আপনার এমতি আছে যেটা ছাড়ি পার না
1: বহুত কিছু তো অভ্যাস পিলা বর্তমান তো কেতে গুড়ে ছাড়ি দেলে দুই চারটা ঘন্টা আপনার সহ সেয়ার করছি মোর গোটে অভ্যাস লা মু মাত্র দিনক 20 রু 22 কপ চা পিউছিলি
0: হে ভগবান
1: বর্তমানে মাত্র 8 10 কপ খন্ড হউছি আউ
0: 8 10 কপ মাত্র ওয়াও
1: আজ্ঞা 22 রু 25 হউছিলা কমাই দেইছি আর চা পিয়া পাই কি আমি পলাই যাও 8 কিলোমিটার 10 কিলোমিটার দরকার পড়লে কন্দরপুর পর্যন্ত বি পলাউ 26 কিলোমিটার আছে গাড়িতে তেল পকাইকি চা কফি পাই
0: বাবা
1: আর গোটে অভ্যাস লা মোর মু খাউ নথিলি কখারু তারু বাইগণ তা সহিত কলরা তা সহিত আপনার যোটা দেশী আলু এই টাইপ র পরিবারা মু কিছু খাউ নথিলি বর্তমান সেতু কিছু কিছু ছাড়ি দেলে আর কখারু মু টোটালি খাইনি কখারু মো পত্র পড়লা মানে মু সিধা উঠিলি ঘরকু চাললি
0: আচ্ছা
1: মোর আউ গোটে অভ্যাস হচ্ছে মাত্র 8 রু 9 লিটর পানি মু পিয়ে যদি মু রুটি খাইবি রাত্রে রুটি দিয়ে মাত্র 12 রু 15 পট নহলে মো পেট পুরিবনি রাত্রে শোইথিবি পেটরে যেমন মূষা দৌড়ুথিব আউ
0: পুরা খাইবা পিবা ঘরর ছুয়া ভাইয়া জনা পড়ছন্তি আউ
1: না না জনা পড়িয়া কথা নাই যদি খাইব আত্মা শান্তি করি খাইব আউ পেট ভোক মুয়া লাজ নাই যদি খাইব তো খাইব
0: না মন শান্তি করি খাইবি না কোন মন শান্তি করি খান্তি
1: ঘরে গাড়ি শুনা যায় মোর তো সেটা অভ্যাস মো পাখাপাখি 2টা 2.5টা রে শোইবি উঠিলা বেলা 8টা 9টা হয়ে
0: মোবাইল দেখা হুয়ে
1: না না মোর সেগুলা কাম নাই মোর টিকে রিয়েল ইস্টেট কাম অছি জ্যোতিষ বিদ্যা আছে অন্যান্য কাম অছি টিভি
0: যাত্রা
1: দেখে এসব দেখে আউ
0: আচ্ছা আচ্ছা হও ঠিক আছে কিছু কিছু অভ্যাস তো আপনার বদলাইলে কৌঁচান আউ কিছু কিছু অভ্যাস বি বদলাইয়া চেষ্টা করতো যেগুলো আপনার হার্মফুল বহুত বহুত ধন্যবাদ আপনার কল কলে আর শেয়ার
1: কলে ধন্যবাদ পুরা কথা মনে পকাই জয় জগন্নাথ
0: জয় জগন্নাথ শ্রোতা বন্ধু আপনার মধ্যে কল করতে 0671230353 নম্বরে আর গোটে কল আসছে কলটি নিয়ে যা হ্যালো

0: শ্রোতা বন্ধু, ডায়াল ইন লাইভ প্রোগ্রাম চালিছি বর্তমান এবং কোয়েল আপনার সাথে আছে। আপনার সাথে আজ আপনার সেয়ার করছেন কোণ পুরোনা অভ্যাস সব রয়েছে আপনার, যা আপনার চাইকি বি ছাড়ি পার না, কাহার কিছু ভালো ভালো অভ্যাস বি আছে যা ছাড়িবার কোণে আবশ্যকতা হি না। তো দেখ বর্তমান কি আছেন মোর বন্ধু ফোন লাইন রে। হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: কি কোতলে
1: কোতলি ভুবনেশ্বর কোতলি কৃপা সিন্ধু কবি
0: কেমতি আছেন? দেহ ভালো আছে আপনকর?
1: আজ্ঞা।
0: আচ্ছা, কোন কোন অভ্যাস বিষয়ে আজ কইবে?
1: অভ্যাস ভিতর কোন যেতলে মু ক্লিনিক বাহারে সেতলে টি বেশি তরবর হই কি সব যো জলদি পড়ে যায় সেতরে কোন গুটিটা মিস্টেক হই যায়।
0: আচ্ছা।
1: হ্যাঁ।

0: শ্রোতা বন্ধু আপনার মানে শুনেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিলসে দিল তাক মু কোয়াল আপনার মানক সাথিরে আছি আর বর্তমান আপনার মানে শেয়ার করছেন আপনার মানক অভ্যাস বিষয়ে আর গোটে কল আসছে কলটি নিয়ে যাব বর্তমান হ্যালো
1: সৎসঙ্গ কি নৈয়া মে যে নিত্য নহাতে হ্যাঁ পাপি সে পাপি ভি পাবন বন জানতে নমস্কার আজ্ঞা
0: নমস্কার কি কোথলে
1: প্রশান্ত কোথলে রাজহংস কটক রু ম্যাম
0: প্রশান্ত কোন পুরোনা অভ্যাস আছে যাহাকে ছাড়ি পার না দিবা কিছু এমতি বি অভ্যাস থাই পারে যাহাকে ছাড়িবা দরকার হি নাই কোন আছে কোহন্তু
1: মাম বিধি বড় না বিধির বিধান বড় ই হউছি তার উত্তর কিন্তু মোর বি বহুত মানে যো বড় অভ্যাস সব থিলা সে সব সময়ানুক্রমে রে সব লিনাই যাইছি এবে গটে বড় অভ্যাস ই হউছি যে মু ঘর বাহারলা বেলে কোদিন দোকান চাবি ছাড় দেইতিবি তো কোদিন দোকান বন্ধ করি আসলা বেড়ে গোটাই তালা পকাইবি তো গোটা গোটা দিন তালা পকাই
0: নথায়
1: বদ্যাবাস কিন্তু সেটা বুলিবা কুহতি কি কোণ কুহতি মু কইপারিবিনি কিন্তু মু প্রতিদিন চেষ্টা করে রাতে চারিটা পরে মতে আউ নিদ হুয়েনি আর মু সবুবেলে চেষ্টা করে 11টা ভিতরে হি শোয়া পাইকা
0: আচ্ছা
1: আর শোয়া পূর্বর অর্ধ ঘন্টায় যেমতি হলে জয় জগন্নাথ টিভি র সেসব টিকে কানে পড়িব আউ জো মানে বি লেট নাইট রে শোউচন্তি আউ লেট রে উঠুচন্তি পরক্ষরে মানে নিজ ভিতরে বেমারি রা সঞ্চারণ করুচন্তি এইটা হচ্ছে বাস্তবতা আউ যেতে বেমারি আসি যিবো সেতেবেলে ভাগ্যের দোষ দেবে
0: ঠিক আছে
1: আউ বলে ম্যাডাম আউ গোটে কথা হলো পানি রে গভীরতা যে পানি ভিতরে পশিথিবা সেই হি কই নাউরি হি কই পারিব এই সংসার রে গভীরতা সেমতি জ্ঞানী গুরুজন যে লোক মানে অছন্তি সেমানে সব কথা জানিচন্তি সেমানে বারণ করন্তি যে মানে
0: নিহাতি বড়িয়া বড়িয়া কথা কইলে থ্যাংক ইউ সো মচ কল করথিবারু রইলি
1: নমস্কার
0: শ্রোতা বন্ধু আপনি বি কল করন্তু শেয়ার করন্তু আপনক মনর কথা আপনক অভ্যাস বিষয়ে শেয়ার করন্তু যাহাকু আপনি চাহিকে বি ছাড়ি পারু নাহান্তি তো বর্তমান আগটে কল আসিছি কলটি নিয়ে যাবা হ্যালো
2: গুড মর্নিং
0: গুড মর্নিং কে কোথলে
2: আলোক চন্দ্র জেনা আইলে কটক
0: আচ্ছা কোন কোন অভ্যাস বিষয়ে কইবে আপন
2: ম্যাডাম মোর অভ্যাস মু ফ্রুট বহুত ভালো পায় কদলি সেউ অঙ্গুরু কমলা সব ভালো পায় পাখে মন্দির অছি আর ভোগ এতে সব হুয়ে
0: আপন যে কি হাজির হই জানতি
2: সব খাই দিয়ে ঘরে বিগড়ন যে তোমাকে খাওয়া টাইমে কদলী সেউ অঙ্গুর খাইদেল আর ভাত কেতবে খাইব রাতে রুটি কেতবে মু
0: কিন্তু ফলমূল দেখিলে আপনকর কন্ট্রোল হুয়েনি না কোন
2: আজ্ঞা ভাউজ অছন্তি সে যেতবে

শ্রোতা বন্ধু, আজির পরবর্তী মেসেজটি বর্তমানে অছি মো পাখে। এই মেসেজটি লেখুছেন কেউঁঝর খজুরি জুয়াণি রু পুরুণা সাহি রু কুন্নি কুন্নি শুনে চাইছেন প্রেম রতন ধনপায় রু আজ সে কেহনা হে হমে। এই গীতটি আপনার প্লে করদি, এনজয় করতু।

শ্রোতা বন্ধু, বর্তমানে আজির পরবর্তী মেসেজ আও আজির পরবর্তী মেসেজটি অছি জয় জগন্নাথ, শুভ সকাল, শুভেচ্ছা ও অভিনন্দন ম্যাডাম। এই গীতটি অনুরোধ করুছু, লিখিছন্তি মেসেজটি চৈতন্য চাঁদ, প্রফুল্ল প্রধান, কুয়ার পাল মানিয়া বন্ধ রু শুনিবা পাই চাহিছন্তি, বেটা চলচ্চিত্র রু সজনা মে তেরি তু মেরা, মুনা ভাইনা, বামদেব ভাই, বাসন্তী ভৌণী, সবু শ্রোতা মানঙ্ক পাই মামা ম্যাম, আপনার প্রত্যেক কার্যক্রম সকালের অর্ঘ্য থালি সহ প্রত্যেক গীত বহুত ভালো থাকার আপনার বহুত বহুত ধন্যবাদ, বহুত ধন্যবাদ আপনার মেসেজ পাই, এবং আপনার পছন্দর গীতটি আপনার যেমন ডেডিকেট করেছেন, এবং আপনার সমস্ত সুন্দর গীতটি প্লে করে দিচ্ছি, এনজয় করুন।

শ্রোতা বন্ধু, রেইনবো এসএমএস রে আজির পরবর্তী মেসেজ বর্তমান মো পাখে বাসন্তী, লক্ষ্মীপ্রিয়া, রোজালিন, বিশ্বরঞ্জন, দিব্যচন্দন, স্বরাজ কলোনি, মদন মোহন নগর, পটিয়া, ভুবনেশ্বর লিখুছেন গুড মর্নিং টু ইউ অল শ্রোতা, অল লার্জ, অল স্টাফ। শুণবাই চাহিছেন প্রেম রোগ চলচ্চিত্র ভমরেণী খিলায়া ফুল এবং ডেডিকেট করছেন লিজারাণী, কল্যাণী, সুরেখা, রশ্মি, মামি, লতা নানী এবং সবু শ্রোতা মানপাই। Thank you.

শ্রোতা বন্ধু, আজির পরবর্তী মেসেজটি লিখেছেন সমীর সঙ্গীতা পণ্ডা তেলেঙ্গাপেঠ কটক শুণা চাহিছেন। সাজন চলচ্চিত্র তু সায়ার হে মেতেরি সায়রী।

শ্রোতা বন্ধু, আজির পরবর্তী মেসেজটি বর্তমানে অছি মো পাখে। লিখিছন্তি উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর সেক্টর ইলেভেন সিডিএ কটকর লিখিছন্তি এই মেসেজটি শুনিয়া পাই চাহিছন্তি। মন মোর এক কাগজর নাম মানিনি ওড়িয়া চলচ্চিত্রর এই সুন্দর গীতটি আপনার প্লে করছি, এনজয় করন্তু।

আজি আমি কথা হবা ফাতিমা রশিদক বিষয়ে। কোন না শুনে টিকে আশ্চর্য হয়ে গেলে না? পরদা পছরে তাঙ্কর না থিলা নরগিস দত্ত। নাটি নিহাতি ভাবে শুনিছন্তি, তাঙ্কর অভিনয় দেখিছন্তি, তাঙ্কর অভিনীত গীতগুড়িক মধ্য কানরে নিহাতি পড়িছি। ১৯২৯ আজির দিনে মানে জুন ১ তারিখে জন্মলাভ করে নরগিস দত্ত, জনে প্রসিদ্ধ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মুখ্যতঃ হিন্দি সিনেমায় হি কার্য করে। নিজের শক্তিশালী অভিনয় এবং চলচ্চিত্র জগতকু অবদান পাই ভারতীয় সিনেমা ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী ভাবে পরিচিত হয়েছেন নরগিস দত্ত। সে মাত্র ৬ বর্ষ বয়সে তলাশে হক ফিল্মে অভিনয় করে এবং ফিল্মটি রিলিজ হয়েছিল ১৯৩৫। পরে পরে মদর ইন্ডিয়া ফিল্ম তাঙ্কু অমর করে দিয়েছিলা। ১৯৫৭ রিলিজ হয়েছিলা ফিল্ম মদর ইন্ডিয়া এবং এই ফিল্মে রাধা ভূমিকা তাঙ্কু বিশ্বব্যাপী পরিচিত করেছিলা। এবং তাঙ্কর এই ফিল্ম ভারতের প্রথম অস্কার নামাঙ্কিত ফিল্ম থিলা। শুনে নেবা মদর ইন্ডিয়া ফিল্মর কিছু বিউটিফুল ট্র্যাক। স্টে টিউনড এন্ড এনজয়।

উনি রাতে 10টা মানে রেইনবো এসএমএস রেইনবো এসএমএস রে জ্যোতি আছে আজি আপনক সহিত পৌঁছিবা আপনকর গীত আপনক পাখরে যদি আপনি কিছু গীত শুনিবাকু চাহুচন্তি তেবে নিহাতি ভাবে আমাকে এসএমএস করি পারিবে এসএমএস করিবা পাই নাম্বারটি হচ্ছে 09495963210 এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8895254200 তবে অলরেডি গুড়াই এসএমএস আমার পাখে আসি পৌঁছি যাই তবে এইটি সমস্ত আমার তরফ গোটে ছোটিয়ে রিকোয়েস্ট রহব যে সময় ডিউরেসন ভিতরে আমাকে গীত পঠাইবা কথা সেই সময় ব্যবধান মধ্যে হি পঠাত যাহাদ্বারা আমি সহজে গীতগুড়ি বজায় পারু তথাপি যেহেতু সময়ের গোটে লিমিট রয়েছে আমার পাখে সেই লিমিট ভিতরে যেত গীত পারু সেটি গীত নিহতি ভাবে বজাইব চেষ্টা করছু আমি ম্যাক্সিমম গীত বজাইবা তবে যে গীত বাজি পু তবে কৌশি ইন্টেনশন কাহার গীতক বন্ধ করা যাচ্ছে সেমতি আদৌ বি ভাববে যে গীত যাইপার চেষ্টা করব সে সমস্ত না কার্যক্রমে আনাউন্স করা তবে গীত তো বাজুছি না আপনার সমস্তে শুণুচার সমস্তে এনজয় করছেন তবে যেকোনসি গীত হো এনজয়মেন্ট নিহতি ভাবে রহব তবে আউ ডেরি নকরি আরম্ভ করিবা শো রেইনবো এসএমএস প্রথম এসএমএস করেছেন তন্দ্রারাণী পলারা ওএমসি কলোনি ধবলগিরি যাজপুর রু এবং গীতটি সে ডেডিকেট করেছেন তাঁর স্পেশাল লভ রাজেশ কু মোহরা ফিল্ম রু শুনিবাকু চাইছেন গোটে সুন্দর গীত তাঁর পরে পরে এসএমএস করেছেন কন্যাকুমারী বেহেরা রীতারাণী বেহেরা সংযুক্তা বেহেরা ভাস্কর বেহেরা আর্যন সেন সুদাম চরণ সবনম খান জসমিন খান কেন্দুপাটনা সালেপুর রু এবং পচারিছেন জ্যোতি বাবু নমস্কার জয় জগন্নাথ কেমতি অছন্তি সমস্তে ভালো আছু মু বি ভালো আছি আশা করছি আপনার বি ভালরে থিবে নিহাতি ভাবে তবে পৌঁছুছি আপনার ফরমাইশর গীত আপনার পাখে ব্যাক টু ব্যাক এবং এসএমএস মাধ্যমে আমার সহ যোড়ি হয়েছিল তবে এসএমএস রে আহুরি মধ্যে রাজেন্দ্র নানা নুয়াগাঁর যোড়ি হয়েছেন আমার সহ পৌঁছুছি কিছু বিউটিফুল ট্র্যাক আপনার

ঋণ পার্সামেসরে আমার সহ জড়িয়ে রোহিত মেহের বোডপাল্লি বিজেপুর বরগড়ু সরোজ প্রজ্ঞা অঠরনলা পুরী প্রশান্ত কুমার বিশোই শ্রীকরুয়া গোপালপুর কটক্রু

শ্রোতা বন্ধু, এই পর্যন্ত আপন মানে শুণুলে আমার ভক্তি গীতর কার্যক্রম অর্ঘ্য থাড়ি। বর্তমান আপন মানে শুণিপার অতিবড়ি শ্রী জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 52তম অধ্যায়। আসন্ত শুণবা।

শ্রোত বন্ধু আপন মানে টিউন গাইছেন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটে দিল সি দিল তক সো দিল সি দিল তক রে আপনক কোয়াল আছে আপন মানক সাথিরে জানিছি আপন গরম গরম চাই কাপ সহিত আপনক মর্নিং কো এনজয় করতেবে মিঠা মিঠা গীত ভি রেডিও রে শুনি কি আপনক মন একদম প্রফুল্লিত হই যাইতিব খুশি রে ভরি যাইতিব শ্রোত বন্ধু কেবে ট্রাই করিছেন্তি সকাল উঠি কি মানে বহুত লোক এমতি আছেন্তি যো মানে সূর্য ন উঠিবা আগরু উঠি যাতে সূর্য আসিবা পূর্বরু উঠি যাতে আছি সে সকাল বহুত ভাল ভাবে এনজয় করতে কিন্তু না যেতবে সূর্য উদয় হুঁতি সেই সময়টা যদি আপনার অনুভব করে পারিবে যদি আপনার দেখিপারে যদি আপনার সেই সময় রহিথিবে তাহলে আপনার মনরে সেই ঊর্জা ভরিযিব যো ঊর্জা যো শক্তি যো এনার্জি আপনার ফুল এনার্জি দেব পুরা দিন সারা কোণ জীবন সারা খুশি রহবার আর নিজ কামক পরফেক্টলি করবার কথা এইপাই কহিপারুছি কাহিকি না সকাল সকাল আসু আসু রাস্তায় মু আজি উদয় হেউথিবা সূর্যঙ্কু দেখিলি সতরি এতে খুশি লাগিলা মনটা পুরা খুশি রে আর পজিটিভ এনার্জি রে ভরিগলা সেইপাই তো আপনার সাংরে আসিকি মু এত ভালো ভালো কথা কহিপারুছি ভালো কি খারাপ সেটা আপনার হি ডিসাইড করবে কিন্তু শ্রোতা বন্ধু চেষ্টা করন্তু সকাল উঠিকি সূর্যঙ্কর চেহারা দেখিবাকু যেতবেলে সূর্য উদয় হউথান্তি না সেই সময়ের দৃশ্য মনকু এতে পজিটিভ এনার্জি দিয়ে কি সেই এনার্জি রে আমি পুরা দিনটাকে বড়িয়াসে কাটি পারিবা তেবে সকাল উঠিবা আও সকাল টিকে হালকা ফুলকা এক্সারসাইজ যোগা করিবা অথবা হালকা ফুলকা চালিবা যদি আপনক বাড়ি বগিচার ঘাসর গালিচা আছে তা উপরে খালি পাদরে চালিবা নহলে আপনক আখপাখে যদি পার্ক আছে সেটি যাই খালি পাদরে ঘাসরে চালিবা আউ তা সহিত নিজ বাড়ি বগিচার লগাইথিবা সুন্দর সুন্দর ফুল গছ মানক সহিত কিছু সময় এই সব হেউচি গোটে দিনর বহুত সুন্দর শুভারম্ভ যদি এই সব আপনি করিনাহান্তি করিবা পাই চেষ্টা করন্তু নাই যদি গোটে জায়গায় বসিকি পেপার পড়িবা ইয়া রেডিও রে গীত শুনু শুনু চাহা পিকি আপনক সকাল কো আরম্ভ করিবা আপনক ভালো লাগে তাহলে সেইটা বি ঠিক আপনক ইচ্ছা যেমিতি সুন্দর লাগুছি আপনক সেমতি আরম্ভ করন্তু আপনক দিন পুরা খুশি রে ভরিযিবা

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তক রে কোয়াল আপন মানক সাথিরে আছি আপন মানক পাখরে আছি আউ আজি আমি আম বহি মানক মনে পকোছে অন্ধকাররে দেখেই থায়ে আলোকর পথ সফলতা দিগরে বড়ায়ে আমরি রথ সত নীতি আদর্শর কেতে যে শিক্ষা দিয়ে আমক মনর বগিচারে সুগন্ধ ভরি দিয়ে আমর আমি সমস্তে পুস্তককু বহিকু আমার সাথী করি আগকু বড়ি চালিছে জীবনর রাস্তারে তেবে শ্রোতা বন্ধু এই বহি হি হেউছি জ্ঞানর অমূল্য ভণ্ডার যাহা আম জীবনকু আলোকিত করি সফলতা।

0: শ্রোতা বন্ধু আপনার শুনেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক আউ বর্তমান ডাইল ইন লাইভ প্রোগ্রাম চলছে আজ র নেক্সট কল টি বর্তমান মো পাখে পৌঁছে সারিছি দেখিবা কি কল করছেন তে হ্যালো
1: হ্যালো মাম নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ কি কইতলে
1: প্রপ্রবাদন কইতলে কুমার পাড়ো মানে অঙ্গর
0: কেমতি আছেন তে
1: মাম বহুত ভালো আছি খরা তো টিকে টিকে আরম্ভ হলাই আর দিয়ে গুড়গুড়ি হলে দিয়ে যাক তো মোর দাদু ভরিয়া হয়ে যাইছন্তি আউ
0: ওহো বহুত কষ্ট না
1: কষ্ট কথা কহুনি মাম খালি কিলি মিলি হচ্ছি গোটে জোড়ে পাহাড শৈলা তথাপি ভালো হওনি তেল গোটে শৈলা শীতল তথাপি ভালো হওনি আর কম করি আইন হয়ে আউ
0: খরা গরমটা বি এই বর্ষ বহুত অধিকা পড়েছি তবে আপনার পিলাদিনর কিছু দুষ্টামি ভরা স্মৃতি আজ শেয়ার করবে
1: প্রধান আমার প্রধান তাঙ্কর প্রধান কমলপুরগঞ্জ বিল আমি সদালে যাও দিন যাক পানি পানি বুহাবুহি করু যে সব হয়ে থাকে যন্ত লাগি থাকে কুম্ভি কুম্ভীর সব পানি বুহাউল তোর এমনি কে আমি আমি তো মোটা মোটা কলা প্যান্ট পিন্ধু না কলা প্যান্ট গোটে গোটে গঞ্জি আর ভিতরে তার কোথা হয়েছে পছকরে শামুকা যে চুয়া মানে থাকে শামুকা পছকরটা কাটি হয়ে যাই আমার নিশা আমি দৌড়ছু পেট যাক বহিলা ব্লড হয়ে গেল আমি কলি কি না কম হল তোর নালিয়া কর হাত মারি ব্লড গুলা দেখি তার চেতা বুড়ি গেল মোর আর কিছু বুঝি পাইলানি যদি কম করি পানি লাগে তা মুড়ে বাড়াইলি এটা তো উঠেই উঠেলি এটু উপরে তা প্যান্ট টা বাহার করি কেড়ে কেড়ে তো আমি হয়ে গেলু প্যান্ট টা বাহার করি পুতিলি তাকে এটু মো গামুছা টা দেলি পিন্ধিলা তাকে কহিলি হ্যাঁ যা ঘর কু তাঙ্ক ঘর নিয়ে ছাড়ি দেখি ଆମ ଘର ପାଖରେ ବାଲି ଅଛି ବାକି ସବୁ ସାଇ ଭିତର ସେ ସୁର ଦାସ ଦେବରାଜ ଧୋନି ଆଉ ପଦଲ ଏମିତି ଆମେ ଗୋଟେ ଗ୍ରୁପ ପ୍ରାୟ ଯିବୁ ରାତି ଆଠ ନଅଟା ଲାଖୁ ଯିବୁ ସବୁ ବଢିଆ ଚୋରି କରିକି ଆଣିବୁ ବୁଲି ବୁଲି ପାଞ୍ଚଟା ଗାଁରୁ ଛଅଟା ଗାଁରୁ ବଢିଆ ଦେଇକି ଆଣିବୁ ଆମରି ଘର ପାଖରେ ବାଲିଯା ତାକୁ ପୋତି ଦବୁ ଆଉ ଆମ ଘର ପାଖରେ ତ ସବୁ ସେ ଜାଗାକୁ ଯିବେ ତିନି ଦିନ ହେଲା ମୁଁ କହୁଛି ନିଜେ ସବୁ ଆସିକି ରାତିରେ ଆଣି ଆଣିଆ ଦେବି ଯୋଉଟା ପାଟି ଦବ ମୁଁ ଖାଇଦେଇକି ଏଠି ପୋତି ଦେବି ମୁଁ ଆଉ ଯୋଉ ଖାଇଦେବି ଖୋଇବାକୁ ଯିବ ମୁଁ ଯିବିନି ଆଉ ରାତିରେ
0: ବହୁତ ମଜା ବହୁତ ମଜା ପିଲାଦିନଟା ସବୁଠୁ ମଜାଦାର ଥିଲା ଆଉ ପିଲାଦିନ ମାନେ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ବହୁତ ସ୍ମୃତି ଭରା ଥାଏ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣ କଲ୍ କଲେ ଆଉ ସେୟାର କଲେ ରହିଲି ନମସ୍କାର
1: ନମସ୍କାର
0: শ্রোতা বন্ধু আপনার যেতবে মো সহিত আপনার পিলাদিনর স্মৃতি বাটুছেন না মানে আপনার ওঠারে বি হস আসি যাচ্ছে মানে পিলাদিনর স্মৃতি এতে সুন্দর কো মুহূর্তরে বি জীবনরে আমাকে সে খুশি দেই পারে আজির পরবর্তী কলটি কি করছেন দেখি নেবা বর্তমান হ্যালো হ্যালো হ্যালো
2: অশোক বন্ডা মধুপাটনা কটক
0: কেমতি আছেন
2: ভালো আছি আপনার তো বিন্দাস অনেক
0: হ্যাঁ মু তো বঢিয়া আছি আচ্ছা কুহন্তু আপনার পিলাদিনর কিছু দুষ্টামি ভরা স্মৃতি কুহন্তু
2: পিলাবে তো অনেক দুষ্টামি হয়েছি গোটে শেয়ার করছি গোটে ঝিওর মোর সাঙ্গ হয়েকি গলু কোড়ি তোলা সে ঝিওটা কন টিকে মতো কইদেলা মু রাগিকি তাকে কন্টা বুজাকে ঠেলিদেলি

0: প্রশংসা করছেন, আর কিছু নাই না হলে
1: আপনার প্রোগ্রাম করে প্রোগ্রাম যে ভালো কলা যে দেখুন যে বি ভালো করে সে দাম মুকে
0: হ্যাঁ বহুত বহুত ধন্যবাদ
1: ভালো
0: সে খরা
1: হ্যাঁ ঠিক আছে
0: নিশ্চয় তাহলে আপনার পিলাদিনর কিছু দুষ্টামি ভরা স্মৃতি বি শেয়ার করন্তু
1: দেখন্তু ম্যাডাম পিলাদিন তো বহুত দুষ্টামি করছি কারণ সেতলে যে পরিবেশ দিলা দুষ্টাম করা বয়স তারপরে মাটি বি দিলা বহুত দুষ্টাম করিদেলু আৰু দেখন্তু ম্যাডাম পিলাদিন তো দুষ্টাম বিশেষ করি বর্ষা দিন আসলে বেশি দুষ্টাম টা হবে কেন বর্ষা দিনে যে কাদুয় মাটি রাস্তা থাকবে কাদুয় কাদুয় চারিআড়ে পিলানে স্কুল আসে তো পানি থাকে সে মজা লাগে তারপরে সাইকেল ধরে যে পানি অধিকা থাকে সেটি সাইকেল চালা বহুত ভাল লাগে
0: কাগজ ডঙ্গা বসাউলে কি নাই
1: মজা লাগে বিশেষ করে বর্ষা দিনে যে মাটি রাস্তা থাকে আমি এভাবে আগে কার্য করে খালি লোক থাকে তলি আনি রুহে
0: বাকি কাগজ ডঙ্গা ভসাউলে কি নাই কহিলে
1: সিয়ে তো পিলামানঙ্কর প্রিয় খেল কারণ বর্ষা দিন আসলে রফ খাতা চিরা হলে কাগজ ডঙ্গা ভাসুথিব তাপরে মতো বি গাঁরে টিকে বেশি ভালো পাঁচ সেই বিছাতি ভাই ডাক্তার ডাকতে
0: আচ্ছা তাহলে এত দুষ্ট থিলে আপনা পিলা দেলে
1: ডঙ্গা বড়কা টিম না দেই দেলু তাপরে তো আর গোটে মজা আটা শুনতে ম্যাডাম আমি যা বাটে যা তৈরি করে খাই তারি দরে মূলে নিয়ে কুড়ে দিয়ে চলে আসবে
0: ভাল
1: সকাল উঠে যে সন্তা গাড়ি বাড়ি ভালো মজা লাগলে খাইবু পিবু তাঙ্ক কুড়ে নহলে অদা খাইবু কাকুটে অদা খাই অদা টঙ্গে পলাই আসু
0: আচ্ছা এত প্রকার দুষ্টামি তাহলে এত প্রকার দুষ্টামি সব চাল না পিলা
1: দুষ্ট করতলা বহুত মজা বি লাগুতলা যেতবে
0: সময় সব বদলি যায় বহুত বহুত ধন্যবাদ আপনার কল কলে আউ
1: আমি বদলি যায় বিশেষ করে আপনার আসুছে আগুক আষাঢ় মাস কলাঙ্গা তাল দুই তিনটা অস আছে আমার আসন্তি কলাঙ্গা তাল পিঠা করে খাইবে
0: আপনার নিশ্চয় যাবি এইথর তো যাবি আইকি আসবি
1: আপনার তো ফেভারিট জিনিস সেটা কারণ যুয়াড়ে যাতে হাফটে পলে গোটে নিয়ে পলাঙ্গি আপনার
0: নিশ্চয় থ্যাংক ইউ সো মচ আপন মনে রাখছেন ভালো পাচ্ছেন কল কলে আর শেয়ার কলে রহিলি নমস্কার
1: রহুজি মাঙ্ক আগে পাচনা হতে আপনার সবুলে খুশি থাকতে সুস্থ রুহতু মা ছাড়া আপনার মন্ত ওড়ে রাখিথান্তে রহুজি নমস্কার
0: শ্রোতা বন্ধু আপনার ভালো পাইবা না ও সকাল সকাল মনটাক মানে পুরা খুশি করাই দেছেন আপন মানে দেখিবা আর গোটে কল আসছে কে কল করছেন হ্যালো
2: দিদি নমস্কার মু ভুবনেশ্বর সালিয়া সাই পকাচন্দ সাউ কউচি
0: আচ্ছা কোন কহিবে আজি আপনকো পিলা দিনৰ কোন সব দুষ্টমি ভরা স্মৃতি থিলা
2: পিলা মানকৰ বহুত দুষ্টমি আপনা ভালো ভালো টপিক জানছনি শুনি কি সহ্য হওনে সবুলে ফোন চেষ্টা করছি আজি কি যাও ফোনটা লাগি যাইছি
0: আচ্ছা তো কোন কুহন্ত কিছু পিলা দিনৰ দুষ্টমি আপনকৰ
2: আম বহুত দুষ্টমি আছি আৰু ছোট বেলে যেতলে যার ভোজি মজি ঘর হব আমি সেতলে সাঙ্গ সাথী কো করিমু নুয়া নুয়া ড্রেস পিন্ধি কি
0: আচ্ছা
2: আৰু ভোজি খাইবাকু পলাইমু
0: ডাকি থাকো ন ডাকি থাকো
2: ডাকি নাহি আমি বড় জাতি হৈ আমি ভোজি খাই পলাও
0: বঢ়িয়া
2: আৰু যেতিয়া ভোজি খাই পলাও আমি সব বসিকি পকেটে পলিথিন নেই যাওঁ
0: আচ্ছা
2: আৰু যেতিয়া মিঠা সব কেটৰিং মানে দিয়ে আৰু মিঠা আমি ইয়াতে খাওঁতুমু ইয়াতে পলিথিন ভৰথুমু
0: ভাল
2: আৰু কেটৰিং বালা সাঙ্গে বাজি লগাইমু সে কব যদি শহেটা খাই পাৰিব আৰু মু 200 টকা দেমি এমতি সব বাজি লড়া লড়ি হৈছিলে
0: হাঁ ভোজিৰে বি এসব হুয়ে
2: হাঁ হুয়ে আৰু কেটনি বালা তো আমাক চিনি থাকি আৰু সিয়া মোক কিছু কয়ন্তি নাই সি ভাবন্তি বৰ জাতি লোক আহিছনি খাই আৰু আহিছন খাইবে
0: আৰু ঘৰে মাড হুয়ে নি এসব কৰিবা দ্বাৰা
2: হাঁ এসব ঘৰে আছিল সেমানে কোৱন্তি নাই আৰু আমি নুচা চুৰা হৈকি পলাও আৰু
0: তাৰমানে সেই যে পলিথিন নে মিঠা আছে তাকো কোন কৰন্তি ৰাস্তাৰে খাই দিয়ন্তি না কোন
2: হাঁ তাকো এই সাংগ মাংগ সব বান্তি আমি খাই দো এই আজি বৰ জাতি যাইদুনু আৰু মিঠা আনছু মাছ আনছু চিকেন আনছু এমতি সব
0: আচ্ছা তাহলে এমতি সব দুষ্টামি হতলা বহুত বহুত
2: ছোট হ্যাঁ আর ছোট বেলা তো মাছ ধরিয়া ছোট ছোট মাছ ধরি আনিমু আর তাকে বিলটে পিস পিস করিমু নুন পকাই রাখি দিমু রাতে আর সকাল পাই আমি নইকি পড়াইমু বইঞ্চ ছড় পকাইকি কণ্টিয়া মাছ পোবদা মাছ জলা মাছ সব ধরি আনিছিমু আনিছিমু বড় মাকে দমু সে কমলা চিপিড়ি চচরি করদব পখাড়া আমি খাইমু
0: বাহ বহুত ভালো ভালো পিলা দিন বিতাইছেন আপনার বহুত ভালো ভালো স্মৃতি
2: আছে আমার বন্ধ উপরে ବଡ ଗଛ ଦିଟା ଅଛି।

0: শ্রোতবন্ধু টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক কোয়েল আছে আপনার মানক সাথে ডাইল ইন লাইভ চিট চ্যাট প্রোগ্রাম রে তো বর্তমান আপনার মানক পাই আর কিছু সুন্দর সুন্দর গীত তো আছে কিন্তু আপনার মানকর স্মৃতি বি আপনার মানে বাঁটুছেন দেখিবা কে কল করেছেন আমার নেক্সট কলার কি হ্যালো
1: হ্যালো ম্যাম নমস্কার
0: নমস্কার কি কোতলে
1: মো চিগিরা বিন্দালা কোচি উরবস্তা
0: উরবস্তা
1: আজ্ঞা
0: কোট কোচন্তি
1: চিগিরা বিন্দালিবা
0: মু বুঝি পারনি
1: চিগিরা বিন্দালিবা
0: আচ্ছা চিগিরিয়া আচ্ছা আজ্ঞা
1: ঠান্ডা দিকে তো পড়তে বসে যাইছি
0: আচ্ছা তো কোন সব পিলা দিনটা দুষ্টামি আছে আজি শেয়ার করিবে
1: আজ্ঞা পিলা দিন তো দুষ্টামি বহুত আছে পহনি আসু দিনে কোথায় গাধে বাপা কে

শ্রোতা বন্ধু বর্তমান আছি মো পাখে আজ পরবর্তী মেসেজ টি টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক প্রশান্ত কুমার বিশোই শ্রীকোরুয়ান গোপালপুর কটকর লিখিছেন শুণাপি চাইছেন অক্ষি তৃতীয়া চলচ্চিত্র আম রাজা বাবু ঘর খানা আস কি খাইব আম রাজা বাবু ঘর খানা

শ্রোতা বন্ধু, আজ রেইনবো এসএমএস র পরবর্তী মেসেজটি অছি বর্তমান মো পাখরে। এই মেসেজটি কো লেখুছন্তি দত্তরেঙ্গি ভাটাপরা ছত্তিশগড় রু। হীরামণি বর্মা, পারসমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা আউ নৌখেলাল বর্মা এ সমস্তে লেখিছন্তি শুনিবা পাই চাহিছন্তি চান্সা রোশন চেহারা চলচ্চিত্র রু আগে আগে চাহত চলি পিছে পিছে দিল চল পড়া। এই সুন্দর গীতটি পরে পরে আপনার আউ গোটিয়ে সুন্দর গীত শুনিপারে করণ অর্জুন চলচ্চিত্র রু শুনিবে জাতি হু মে জলদি হে ক্যা। এই মেসেজটি কু লেখুছন্তি গুড মর্নিং কোয়েল আপা নমস্কার জয় জগন্নাথ হ্যাপি সন্ডে আভাস সেন রোহিত সেন দীপক কুমার রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা অলিশা অপা তমন্না রেড্ডি।

শ্রোতা বন্ধু রেইনবো এসএমএস রে আজির পরবর্তী মেসেজটি লিখুছেন বিজয় কুমার দাস, সস্মিতা দাস, মামুনিয়া পূজা, সৌরি মহাসিংপুর বাহুগ্রাম কটকরু লিখিছেন মেসেজটি। সেমানে শুনিয়া পাই চাহিছেন এই আম সংসার ওড়িয়া চলচ্চিত্রর টাইটেল গীতটি।

আজির পরবর্তী মেসেজটি বর্তমান অছি মো পাখে স্বর্ণলতা রাউত সন্থপুরা কেন্দ্রাপড়ার লিখিছেন ফুলচন্দন ওড়িয়া চলচ্চিত্র শুণে চাহিছেন তো বিনা লাগে না ভালো কিছু

শ্রোতা বন্ধু রেইনবো এসএমএস র আজ পরবর্তী মেসেজ টি বর্তমান অছি মো পাখে সুধা ষড়ঙ্গী রু লিখিছন্তি উর্মিলা বেহেরা প্রশান্ত কুমার বেহেরা লিপু লুটু উর্নিয়া নাচি আউ গুলু এই সমস্ত শুনিয়া পাইন চাহিছন্তি গোটে বহুত সুন্দর ওড়িয়া অ্যালবম গীত তাতে মোরাণ দিলি আলো বাই চড়েই।

শ্রোতা বন্ধু অতি সুন্দর গীতটি এই সব সুন্দর সুন্দর গীত আপনার মন পছন্দর মিঠা মিঠা গীত সহ আজ আপনার বিদায় নেবার সময় হয়ে গেল কিছু সময় মধ্যে আপনার শুনেপারে মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন এই কার্যক্রমক আপনার শুনেপারে আকাশবাণীর সবু কেন্দ্র বিবিধ ভারতী সেবা ডিটিএস সেবা এফএম রেইনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ গোষ্ঠী বেতার কেন্দ্র তবে মন কি বাত তো আপনার রয়েছে আইটি হি আপনার কোয়েল আপনার বিদায় নেছি পুঁ বহু জলদি আপনার সাংরে দেখা হব কথা হওয়া চালি আসবে বাস গোটিয়ে কথা মোর অনুরোধ আপনার আজ রববার তো এফএম রেইনবো পুরা দিন সারা শুণু থাকে এনজয় করু থাকে এবং খুশি রুহত সন্ডে কু বহু বড়িয়া সে কাটত শ্রোতা বন্ধু আপনার নিজ স্বাস্থ্যর যত্ন নৌ থাকে সুস্থ রুহ হসু থাকে আজ রহিলি নমস্কার।

Welcome back. Tune Kuchin Musical Hours 100.4 August 25th. Book at Dead Chalil Takri Radio Ham Super. Sagar Japon Gusito. So Chalchi Kichikata Kichikita. Friends, Puruna Dinner, I would a Sundar Otai Huchi, Sumparka. Koroko, Otitesile, Koribori Jotila Kusiri. Kaiba Tabultaru, Otiko Mulavantila. Ekadibusi, Kothaiba. আজি ঘর বড় হয়েছি কিন্তু সময় ছোট হয়ে যাইছি আগুর লোক হৃদয়ে লোলে কিন্তু এবে মোবাইলর কন্টাক্ট লিষ্টে হোটে কথা বর্ষা আসলে মনে পড়ে কাগজ টঙ্কা গ্রীষ্ম ছুটি আসলে মনে পড়ে আমার সেই মামু ঘর কথা দীপাবলি আসলে মনে পড়ে সেই ছোট ছোট ফুল ছড়ে আজ আসলে মনে পড়ে তোলির চুলা সময় বদলছি কিন্তু সেই অনুভূতি আজি বি হৃদয়ে সেমতি তাজা হয়ে রয়েছে সেসব আমপাই গোটে গোটে মিঠাস প্রতি